0: সেই দালাজ মেহেল, এক হে লতা মঙ্গেশকর, এক হে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ও টাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अब मालक से हमारी ये प्रसारण सुनते रहिए।

0: সেই দালাজ মেহেল, এক হে লতা মঙ্গেশকর, এক হে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ওটাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अब अलग एंड से हमारी प्रसारण सुनते रहिए।